0: খোয়াই গানা আছে মিনা পাতলো রাতলো ঝিয়াতে গে, মিনা পাতলো রাতলো ঝিয়াতে গে, কালা রাজা কালা বজে দরজম মাইয়ানা। ফারুক ভাই ইয়ো জাহান মানা না টাপা মুডালাই কেড়ে দাসা হওদা টাপা দাগা সিদাজি গুরু। নেক্সট কালার ছি কালার তো মুকাবির কৌজি। আসসালামু আলাইকুম জি। আসসালামু আলাইকুম জি। সো কর স্যার খবর কে কিম জনা? আচ্ছা নীলম দেখা রাখ না সহি নীলম তো প্রোগ্রাম কে হার কালা স্টডি মাসি। নীলম ফার্স্ট টাইম মো কল কেড়ে দে প্রোগ্রাম তা না
1: বে জান
0: চলু না কই প্রোগ্রাম সহি জদাবেন চে এম দি প্রোগ্রাম গজজার তে ফার্স্ট টাইম কল কেড়ে পেলে জাল দে কল কেড়ে
1: জি গজজার সামতে
0: রতা। আচ্ছা সহি গজজার প্রোগ্রাম কে তো তা হার কালা রেডিও মন কর কে হার কালা জি প্রোগ্রাম ওর ওয়ে পদি টাকা তো রসপাম দে বিষয় খুবুনে না কও হ্যাঁ
1: জানে তো প্রোগ্রাম বন্ধ
0: না। আচ্ছা তো সে খবর ভাই সহি সহি সহি প্রোগ্রাম কে চর বড়ি দি আচ্ছা সহি তো ইছে কাল ওকে বৈজান সর খবর হইছে হ্যাঁ সহি কাল দেখো রে মেলা উশওয়াল খবর দে উশওয়াল ইউ জাহান মাননা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। চাতা দোয়া সালাম
1: জানা।
0: আচ্ছা সহি দাই নোর খান শিরুনা ডালাই কু শিরুনা খো দমরা ডের বু ডালাই কা কনাই খো খবর দাস দচি বাউরি দুন কি কাল আর ওয়ালা আউরি দুন কি বিয়া লশকি খপকি জি রাস বৈ দমরা ডের শিরুনা ডালাই কা কাল না ওখলে খবর জি জি সো কর সর খবর কে কিম জো না? জি জি আওয়াজ দে রুসি সো কর সর খবর কে কিম জো না? তো সে আওয়াজ না রুসি সহি না মো আওয়াজ না দে রুসি শা তো সে আওয়াজ রুসি বিহার সর ট্রাই ওকে জি গুরু। বনেশ কালার আসসালাম আলাইকুম জি জনাব। আসসালাম আলাইকুম।
1: প্রোগ্রাম
0: ওর মতলব চিতবুলস বজির সে পোখ উইশ প্রোগ্রাম নে ওর হ্যাঁ
1: ডেরা
0: মানে লালা খসলা রতা হসে। হ্যালো আবুল মিদির সিং
2: ইকবাল সাহেব ইউ শেয়ার দাই নি
0: জি কুরবান কুরবান
2: বেহাউফ বেহাউফ হে লোক গুনাহ কি রাস্তে লোট কর বেহাউফ হে লোক গুনাহ কি রাস্তে লোট ফিতরত বদল না পায়ে কবাল সে লোট ইকবাল আর কিস কো পড়েগা মেরে কিস কো পড়েগা ফর্ক আজ কাল লোক হাঁস রে আজ কাল হাঁস রে লোক জনাজা সে লোট
0: বিলকুল বিলকুল ডের মতলব ভিউ
2: আল্লাহ তো খুশুল্লা হাকিকত সার জি কে চেরে হো মানে মিনা সারা
0: হ্যাঁ
2: আবার
0: نو بس خام مشتا خائیں تو سے مینے ضرورت تا ہے کہنا
2: بلا رو میں چاہتا ہے رو موتا جو موتا ماغن ہے دس باجے ری تھی وہ وزی سر
0: آئی اللہ دے نکی استالی جی مجھے دا خوشا خوشا پروگرامو نہیں تا کہو تو سے آئی چھے
2: ہاں سر جی حقیقتن سر رہتا ہے جی دا کا جالا گاری میوی ہو دو بر دس کا بھی
0: آو
2: اس میں سوچ پہ کہاں مجھے سر جی بلکل در اندائیو خوستا ہے وہ تارف دا گاری می تو بلدہ
0: صحیح صحیح آئی چھے میاسی سندرے بھی آئی ہاں یو جہان من نے دتو سے خوش خلا گیا ٹول شاہ
2: سر جی ڈیرا مینا مود سر سر جی آر تو ہے مو 10 بجے تا تے پر یہ سیدھا پا حقیقت سر
0: صحیح یو جہان من نے مکو
2: بالکل سر جی مستن تنہائی چ تن تنہائی بدر خانے صحیح سو سر جی واہم بس تم دا تم سجندر نہ جائے گا تو سلمینا
0: ہاں وعلیکم السلام وعلیکم السلام
2: صبر وزیر تا
0: کال ما کا وہی چی تب شاعر وے خو ما خوم ڈیر شو گرے کڑی دی تب شاعر وے خو ما ڈیر شو گرے کڑی دی ما دا پریانو منس کے سوزل چیلے کڑی دی شاعر وے خو ما ڈیر شو گرے کڑی دی ما دا پریانو منس کے سوزل چیلے کڑی دی اور ڈیر کمالات میں پٹ ستلی درخ کرا بے نہ کہ ڈیر کمالات میں پٹ ستلی درخ کرا بے نہ کہ ما دا دنیا خلقو نیتونو اندازے کڑی دی او پزڑ چی یو زلی درد من شوی بیا جڑاش ولی تو او پزڑ چی یو زلی درد من شوی پا جڑاش ولی تو زمون خزڑونا تل ماتی گی والا کمو گی لے کڑی وی او دا باز خلق پا بانو باندی خپل جونتی روی مونگ صداگانو خمیش بل خدمت کش پی کڑی دی دراز همدرد خر خبر پا شیرونو کی زی او خیال لالیا پزڑ دی سمی ننداری کڑی دی صحیح لالا یو جہان منا دے کال کولا
2: تینکی حقیقتن سر دے داو یا چدا ساری بچائی نے سال بابا زی آیا خدا یو دے سکڑا بی
0: سلمسا ہی اگا نا
2: نا دا امیر بابا گون دی
0: صحیح صحیح لالا دے کال کولا یو جہان منا خوشو لرتا اسے تینکی سو ویر مچ اوکے چی وایچے سلام اینڈ آداب راز لالا ستڑے مشے امید اچھے شب وے ایم نادیا بہار فرام وزیرستان لالا میجا خاموش سر شو اور بالکل دغه غززار سی دای کنه د خاموش شو او چیسو کور وی کنه دا ډیر مزه کوي سا خاموش خاموش ای کور وسو خوش اوریدونکو بالکل ټایم رس سر تر رسیدل دا اجازه پدې نه غوړم که زندګی وفا وکړه ان شاء الله تاسو مخته پروگرام کې بیا ملاقات کیسه